0: ভীমেশ্বর কো মেলা
1: বেড়বাইয়ে কো বেলা বুঝো
0: এ ভীমেশ্বর কো মেলা
1: বেড়বাইয়ে কো বেলা
0: লাই দেও মায়া এ সাইলি জন্মান পর ভীমেশ্বর কো মেলা বেড়বাইয়ে কো বেলা লাই দেও মায়া

আমরাই বিরাট চোখ শিপিয়ান চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন ঢুকেই তো পাইন চাটানিয়াও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হারু এন্ড সাপোর্ট এডুকেশন সেন্টার সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাওনে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মই ব্যাংক মই হবে স্কুল অফিস দুন সুকেই সাং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বনাওনে সুবিধা পিন ছয় জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিজি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পে জোড়িনছা তাও আমার মনে হয় আগে ডাকে তাও তাল নো বেতাল মহিলার ফির দুকা পাইলা নি ঝুসে আর এই ফোন নম্বর 021545787 98420535141 আর ভয় আর গুড ভেরি গুড ভেরি গুড।

más daño Juan Matarlay, pirle, con mala, con el mismo, ¿no? Hombre, virar su cuchipi, en churri ya payo, ti, con pucho, quinta, en duque, y topa, en chatar, y al dulce. Computer bikri gorne sikaune ani marmat gorne Nepal ke number 1 haru and satur education center honi au CPN ma ta computer paunu ka sathai computer sikaune rokei kotom bikri hale ma ghor ma bigro ghor mai bank mai ab school office dun sukai sang sastha ma bigro tei aera pa banaune subidha pani chha juse English language kaksha ko pani byawastha chha hoi computer laptop printer photocopy machine intercom system inverter solar system ab inverter ko battery pani paincha ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট ফোন পর জোড়ি ছাও আমার মনে আগে ডাকে আও তাল নো বেতাল মহিদের ফের দুকা পাইলা নি ঝুসে আও এ ফোন নম্বর 0215 45787 98 42 35 541 আ গুড ভেরি গুড ভেরি গুড